0: Learn German with DW. This award-winning offer is available worldwide and for every language level. Learning German has never been simpler. German to go.
1: আকিলিয়া বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি। দুইবার ধরা খাইছি। তিন কেমার বেলা এটা সফল হয়েছে।
0: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
1: পরে খাইছি কিছুদিন। খাওয়ার পর তো একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল। যেন এনে এসে ব্যবসা করেন। কাজ করলে পরে ভালো হবে। এই জিনিসটা রাইন্দে বেসেন। তিন বছর ধরে হারি মেসতেছি।
0: Find out about Bailey's story. Info Migrants. Reliable news for migrants, wherever they may be.